56 মিনিট 20 সেকেন্ড আজ শুক্রবার 1948 শতাব্দ জ্যৈষ্ঠ 8 দিন 2026 মসিহা মই মাসর 29 তারিখ শ্রোতামানঙ্কু অভিবাদন জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম প্রসারিত হেউছি মিডিয়াম ওয়েভ 317.5 মিটার তথা 945 কিলোহার্জ এবং এফএম 101 মেগাহার্জ যোগে। আপনমানে আমার কার্যক্রম নিউজন এআইআর আপসরে মধ্যে শুনিপারিবে। মাঙ্গলিকা

ধন্যমাতা সমলেই রত্নকিরীটিনী অশেষ কিরতিরাজি কে পারিব গণী। পরবর্তী ভক্তিগীত কণ্ঠশিল্পী রীনা দাস, গীতরচনা করেছেন অশ্বিনী কুমার রায়।

0: कसिया कही दे कही दे रे कालिया तोर ले ताकू का भाव
1: ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা এইটি শেষ হেলা আকাশবাণী সম্বলপুর শুণন্তু আজির ভাবনা উপস্থাপনা সন্তোষ পিং।

ইহাদে শুনুন স্বপ্ন মণিক কথাচিত্রর গীত গাইছেন অনুরাধা পড়ুয়াল, গীতিকার দেবদাস ছোটরায়, সঙ্গীত দিয়েছেন ভুবনেশ্বর মিশ্র।

ইহাদে শুনুন দিওয়ানা কথাচিত্রর গীত, গাইছন বাবুল সুপ্রিয়, গীতিকার অরুণমন্ত্রী, সঙ্গীত দিয়েছেন মলয় মিশ্র।

স্বপনের নায়িকা কথাচিত্রর আউ গোটে গীত শুনুন, গাইছেন উদিত নারায়ণ আর পামেলা জেন, গীতিকার অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছেন প্রশান্ত পাড়ি।

0: শেষলা উড়িয়া সিনেমা গীতর কার্যক্রম।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে আলাবা আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে ভি। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: আকাশবাণী সম্বলপুর ইহাদে গোটি হিন্দি সিনেমা গীতর কার্যক্রম থি শুনমা কঠপুতলি সিনেমার গীত। গীতমানকু লেখিছন বর্মা মল্লিক, হসরত জয়পুরী আর শৈলেন্দর, সুরথি সাজিছন কল্যাণজি আনন্দজি আর শঙ্কর জয়কিষণ। কার্যক্রমর পহেলা গীতর কণ্ঠশিল্পী কিশোর কুমার, গীতিকার বর্মা মল্লিক, সুরথি সাজিছন কল্যাণজি আনন্দজি।

ইহাদে লতা মঙ্গেশকর আর সাথিঙ্কর কণ্ঠধূসনমা ই গীতটা লিখিছন শৈলেন্দর আর হসরত জয়পুরী, সঙ্গীত দিয়েছন শঙ্কর জয়কিষণ।

লতা মঙ্গেশকর আর সাথীঙ্কর কণ্ঠ দিয়ে শুনমা আর গোটি গীত, গীতিকার হসরত জয়পুরী আর শৈলেন্দর, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

পরবর্তী গীত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সুরদেইছেন শঙ্কর জয়কিষণ, গীতিকার হসরত জয়পুরী আর শৈলেন্দর।

শ্রোতা বন্ধু, প্রত্যেক মানুষ গোটে শান্তির জীবনটে জিইবার লাগি ইচ্ছা করছে। তার জীবনর সবুনু খুশির সময়াভিল সে অনুভব করি নাই পারে যদি তার মনর শান্তি নাই ন। ব্যক্তিগত জীবনটি সফলতা পাইবারটা বি শান্তির বিনা কেবেবি সম্ভব নুহে। অর্থ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি সবু থিলে বিল যদি শান্তি নাই ন, তাহলে মনুষ খুশ রহি নাই পারে আর আগে ভিল বড়ি নাই পারে। সেথিলাগি শান্তি আমার জীবনর গোটে বহুত বড় আবশ্যকতা আয়। তাহলে শ্রোতা বন্ধু, কার্যক্রমকে আগে নামা। কার্যক্রমর পহেলা গীতটা শুনমা, নুসরত বদ্রঙ্কর লেখানু কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল আর কেকেঙ্কর কণ্ঠতি ই গীতটা সুর দেইচন ইসমাইল দরবার আর কথাচিত্র দেবদাস।

শ্রোতা বন্ধু, আধুনিক যুগে জ্ঞান কৌশলর বিকাশ বহুত হয়েছে, তথাপি ভিল মানুষ মানসিক শান্তি হরাই বসুছে। মানসিক শান্তি নাই থিলে আমর অগ্রগতি না হইপারে। শান্তি থিলে যাইকিরি গোটে দেশর শিক্ষা, অর্থনীতি আর সংস্কৃতির বিকাশ সম্ভব হইপারসি। তাহলে এথর শুনুন নুসরত বদ্রঙ্কর লেখা, শ্রুতি সাজাইছেন ইসমাইল দরবার, কথাচিত্র দেবদাস, কণ্ঠ শ্রেয়া ঘোষাল।

শ্রোতাবন্ধু, প্রত্যেক মনুষ্য এক দীর্ঘ নিরাময় জীবনযাপন করা ইচ্ছা করে থাকে। মাত্র সময় প্রবাহরে জীবনকালে অনেক বাধা বিঘ্ন, দুঃখ শোক রোগ ব্যাধি এইসব আসি থাকে। এইসব বাধা বিঘ্নক অতিক্রম করে এক সুস্থ জীবন সমস্ত কাম্য অটে। সেপা এসব নকারাৎমক পরিস্থিতি সামনা করে নিজক আগক বড়াই নেওয়া। সময় স্রোতরে পরিস্থিতি সর্বদা বদলি চালিছে। সুখ পরে দুঃখ, দুঃখ পরে সুখ লাগি রয়েছে। দুঃখ বা দুর্দিনরে ধৈর্য নহরাই ম্রিয়মাণ নহই তাকো আত্মবিশ্বাসর সহিত সামনা করি সে সময়টিকু অতিক্রম করিবাকো হেব। নিজকু অন্য সহিত তুলনা করি মনরে নিউনভাব পোষণ করিবা আদৌ উচিত নুহে। ঈশ্বর যাহা বি আমাকে দেইছন্তি সেথিপাই তাঙ্কু ধন্যবাদ দেবা। সেথিরে সন্তুষ্ট রহি তার সদুপযোগ করি জীবনকু সুখময় করিবাকু চেষ্টা করিবা। তাহলে শ্রোতা বন্ধু, এথর শুনন্তু পরদেশী বাবু কথাচিত্রর গীত।

শ্রোতা ভণী, মানুষ যদি শারীরিক ভাবে সুস্থ থাকে তবে তার মানসিক সুস্থতা সহজলভ্য হয়ে থাকে। মানুষের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর সমাহার। গোটিয়ে অঙ্গ যদি কৌশি কারণর অসুস্থ হয়ে যায় তবে খুব ব্যথা ও যন্ত্রণা অনুভূত হয়ে থাকে। বেড়ে বেড়ে আমি আমার অসুস্থ

0: ଶୁଣିଲେ କେତୋଟି ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ରର ଗୀତ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଶ୍ରୋତାମାନଙ୍କ ପାଇଁ ଏକ ସୂଚନା। ପୂର୍ବ ନିର୍ଦ୍ଧାରିତ ଘୋଷଣାବଳୀ ସାପ୍ତାହିକ ମରାମତି ଓ ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଯୋଗୁଁ ଆଜି ଶୁକ୍ରବାର ଅପରାହ୍ନ 3ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ କେବଳ ଏଫ୍ଏମ୍ ମହାନଦୀ 101 ମେଗାହର୍ଜରେ ଏବଂ ନ୍ୟୁଜନ୍ ଏଆଇଆର୍ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ। ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମିଡିୟମ୍ ୱେଭ୍ 317.5 ମିଟର ତଥା 945 କିଲୋହର୍ଜ ଯୋଗେ ଉପଲବ୍ଧ ହେବ ନାହିଁ। ସୂଚନାଟି ଏଇଠି ଶେଷ ହେଲା। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ବର୍ତ୍ତମାନ ପ୍ରଚାର କରୁଛୁ କିଷାନ ସମ୍ପ୍ରଦାୟର ସାଂସ୍କୃତିକ ଓ ସାମାଜିକ ଜୀବନଧାରା ଉପରେ ଆଧାରିତ କିଷାନ ଭାଷାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୁପୁ ଝକା ଝକା। ଉପସ୍ଥାପନା ସନ୍ତୋଷ ପିଙ୍ଗ।
1: ମାକା ପୁପୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମେନୁ ଯେତେ ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀ ଉଠିଆରି ଚୁହା ନାମ ଯେତେ ଆକାଦା ଯେ ନାମେ ସରକାର ପ୍ରକୃତରେ ଆଲାଗେ ଲାଗା ହିଁ ଆତିଲି ଆଲାଗେ ଭଲ ମନ ବୁଝର ଆଉ ଆଲାଗେ କାନିକିରି ଭଲ ମାନ ଆଉ ଦେଶକେ କାନିକିରି ଭଲ ମାନ ଆଗେ ଲାଗାମ ବି ନାଲକୁ ନାନି ଆଉ ଆଗେ ଲାଗନ୍ତା ଆଲାର ତା ନିଜର ପ୍ରତିନିଧି ଆର୍ ଚାହଜନା ଆରୁ ଆ ପ୍ରତିନିଧି ଆ ଏମ୍ପି ମାନନା କା ଏମ୍ଏଲ୍ଏ ମାନନା ଆବଡ଼ା ଭିନ୍ ଭିନ୍ ନୀତି ନିୟମ ପାସ୍ କରନାର ଆରୁ ନାମେ ଆଲାଗି ଯେନ୍ତା ଭଲ ମାନ ଆ ହିସାବ ବି ନାଲକୁ ନାନ୍ନାର ତା ହନେ ରଖାଲି ନାମେ ସମାଜ ରାଜକୁନ୍ତା ଭିନ୍ ଭିନ୍ ଗୋଟି ସମସ୍ୟା ଆତିଲି ଆରୁ ଭିନ୍ ଭିନ୍ ଯୋଜନା ଗୋଟି ବି ଆଦି ଲାଗାନ ସରକାର ପ୍ରଣୟନ କାମ କିଛି କା ଆଲାଗି ଲାଗାନ ଯେନ୍ତା ଭଲ ମାନ ଆତି ଲାଗାନ ଆଦାନ ଆଦ କାମ କିଛି ଆଉ ହନେ ଏରଥିଲେ ନାମେ ସବୁଦିନିଆ ଜିଆନୁ ଯେନ୍ ସବୁ ସମସ୍ୟା ଉଠିଆଥିଲି ଆଦି ଭିତରେ ନାମେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ମଧ୍ୟ ଏଣ୍ଟା ବଢ଼େଇ ଦେଲୁ ଇଦା ନେକାନ ଏର ନାମେ ଛୋଟ ଯେମିତି ବଡ଼କା ଯେତେ ସାନ ଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଟିକେ ନା ଟିକେ ରାଇ ତା ଇ ବୋଧେ କାନିକିରି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଯେତେ କାନିକିରି ଭଲ ର ଆଦି ଲେଖାନ ସରକାର ବି ଚିନ୍ତା ନାନି ଆଉ ଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ପର୍କିତ ଅଣ୍ଟା ଯୋଜନା ବି ଭାରତ ସରକାରଙ୍କର ଅଣ୍ଟା ଆସିଲି ଆଦି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ଆଉ ଇ ଯୋଜନା ବୋଲଣ୍ଟା ପାଢ଼ିଟେ ଯୋଜନା ଯେନ୍ତାକି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା କା ଏକାଧିକ ଅସୁବିଧା ମାଞ୍ଚା ହଉ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ପର୍କିତ ହେଲେ ଏକା ନେଇକିରି ଏଦା ଚିକିତ୍ସା ମାନି ଆଉ ଆଦି ହେଲେ ସୁବିଧା ଥିଲି ଆ କଥା ଦିନ ତେଙ୍ଗା ଖାତିର କିଛି ହେଲେ ଇ ଯେନ୍ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ଆସିଲି ଆଦା ଇ ନାମେ ଆକୁନ୍ତା ଯେନ୍ ସରକାର ତାଙ୍କେ ସମୟାନୁ 2018 ମସିହାନ ମାଞ୍ଚିକିଚା ଆଉ ଇ ଦାଦ ଅନ୍ୟ ଏରଥିଲି ବିଶେଷ କରି ଆମେ ଯେନ୍ ଗରିବ ଦୁଃଖୀ ଆତଲାର ପରିବାର ଆର୍ ଗେ ଲାଗାନ ହି ଦାଦା ଥିଲି ଆରୁ ଆଦା ସୁବିଧା ତମେ ଗେ ଲାଗାନ ଦେଖିଛି ଯେ ଏକା ନେଇକିରି ବିନ୍ ପଇସାନ ବିନା ଖର୍ଚ୍ଚାନୁ ଏକା ନେଇକିରି ଚିକିତ୍ସା କାମ ମାନ ଆ କଥା ନାଦାନ ଆନୁ ସୁବିଧା ଆଥିଲି ହେଲେ ଇଏ ମୁଖ୍ୟ ବିଶେଷତ୍ଵ ମାନଯା ଯେ ପରିବାର ପିଛା ମାନେ ବରଷକେ ବରଷ 500,000 ଟଙ୍କା ତକ ମାନେ ସୁବିଧା ଚିଆ ଖାତର ଚିକିତ୍ସା ସୁବିଧା ଇନୁ ତାଙ୍କେ ପ୍ରାବଧାନ ଥିଲି ଆଉ ଦୁଇ ନମ୍ବର କଥା ହଉଛେ ଯେ ଇ ବର୍ ଯେନ୍ ଆମେ ଦେଶନୁ ଫିନ୍ ଫିନ୍ ଯେନ୍ ସରକାରୀ ଯେନ୍ ହସ୍ପିଟାଲ ଉଠି ଆସିଲି ଆରୁ ଏକାବତ ଚିହ୍ନଟ ବାଞ୍ଚିଛି ଅନ୍ୟ ହସ୍ପିଟାଲ ବି ତା ଚିକିତ୍ସା କାମ କି ସୁବିଧା ଚିଆ ଖାତିର କିଛି ଇ ଯୋଜନା ଅନ୍ତର୍ଗତ ନାଇଁ ଇନୁ ସାମିଲ ମାନର ହେଲେ ଇ ପ୍ରକାର ସୁବିଧା ଆଖାଙ୍କର ଆଉ ହସ୍ପିଟାଲନୁ ଭର୍ତ୍ତି ମାନନା ଆଗ୍ଲିନ୍ତି ଆଉ ତାଙ୍କେ ପରେ ଯେତିକି ବି ଖର୍ଚ୍ଚ ମାନେ ଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା କି ଲାଗାନ ଆ ଖର୍ଚ୍ଚ ଆ ଯୋଜନା ଏ ହିସାବ ଥିଲେ ସରକାର ତାତି ଇଟା ଧାନ୍ବି ଆଉ ଯେନ୍ ପରିବାର ପିଛା ଇଦା ଇ ସୁବିଧା ଥିଲେ ବୋଲିକି ଯେନ୍ ତେଙ୍କା ଖାତିର କିଛି ହେଲେ ଅନ୍ୟ ଆରୁଟା କଥା ଯେ ଆ ପରିବାରନୁ ଇଅଟା ଆଲାର ଆତଲାର ଆରୁ ଇଅ ବୟସ ଗିଏ ଆଲାର ଆତଲାର ଅନ୍ୟ ହନେ କିଛି ମାନ ଲାଗିନ ଅଣ୍ଟା ପରିବାର ମାନେ ଅଣ୍ଟା ପରିବାର ଯାହା ବି ଆଲ ରହନାର ଯେନ୍ ବି ବୟସର ଆଲ ରହନାର ଆଦ ଲାଗୁ ମାନ ଆଉ ଆରୁଟା କଥା ଯେ ଇ ବଲ ମାନେ ନାମ ଏକାତାରା ତଲଦାତ ଆ ଚାହାନୁ ଯେନ୍ ହସ୍ପିଟାଲ ଆସିଲି ଆସନ ଖାଲି ଚିକିତ୍ସା ନାନା ଅଙ୍ଗ ଥନ୍ଦେ ମାନି ନାମେ ଇ ଦେଶ ନାମେ ଭାରତ ନୁ ଯାହା ବି ଅନୁମୋଦିତ ହସ୍ପିଟାଲ ଆସିଲି ଏକାବନ ଚିହ୍ନଟ ନାନା ଖାତିର କିଛି ଯେ ସରକାରୀ ହସ୍ପିଟାଲ ଅଛି ଇସାନ୍କେ ଏକା ପରିବାର ଯଦି ଇ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ନୁ ଯଦି ବାର ହେଲେ চিকিৎসা মানে আঙর বলি একাশন আদান চিহ্ন মানছি যে একা হসপিটাল আসান কি কাইগিরি চিকিৎসা নাম মানে আঙ্গর আন্নু বিশেষ করে নামে যেন গরিবালার গুটি আপনার নেখে আর্থিক মানে সমস্যা আসলে একা ভাল করে ইনকম মারলা দিন নে টিকি পরিবার নু ভাল করে মারলা চালু টিকি ইনকম কম আগলি নে পয়সা খরচা কামাগি লাগান হনে তুমি সক্ষম মারলে আর আর কি লাগানি দাদা তো ভালিটে কাম ছিল তা এই যোজনা ভি নাম আহনা কথা তারপরে ইদিয়মটা বড়াইটে লাভ মান যা যে যদি নামে পরিবার নু নেখে বাড়িটে যদি স্বাস্থ্য সমস্যা মান যা একাবতা রোগ যদি বাড়তে বাড়তে যদি বাড়ার তো আর বড়াইটে রোগ মানক তা আগুন চিকিৎসা কামাগি লাগান ভি ইন্নু সুবিধা আসলে আউ ইদান মানুষ গুলো মানে কা নামে যেন খরচা মানা বাড়িটে বেশি খরচা মানা যেন হেলথ কার্ডলি যাহা হলে বি সরকার তাতে কিছু যদি সুবিধা সুযোগ হাতর হলে নাম কিছু বি তা যদি নাম কাম খরচা হলে বি আনন্দ দিন আমি জিয়া দেবা বি বাঁচল কো আউ আনন্দ কথা যে নাম পয়সা মাল খরচা হলে এটা ফল ফল হসপিটাল দিয়ে যাই কি চিকিৎসা মানা করল তা এই যোজনা মু যদি নাম সামিল মানা তার চিকিৎসা কামে চাহ নাম এদিকা অন্ডা ভল হসপিটাল গিয়ে যাইকি ঠিক হিসাব চিকিৎসা কামা মানো আর একাশন টাইম নামে আগে টেস্ট কামে গিয়ে লাগান তাঙ্গে ডায়াগনোসিস যে কামাল না আর গিয়ে লাগান বেশ সুবিধা গিয়ে অতি ভালো ডাক্তার উঠে রাখতে না আর ভল হিসাব চিকিৎসা মানালি আর নাই জায়গা সঙ্গে নাম কালা গো তা কথা মানে যায় যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে অতি ইদার নামে দেশটা গরিব আলার গিয়ে লাগান ভল কি স্বাস্থ্য সেবা চেয়া গিয়ে লাগান আউ এখানে কি সুস্থ হইলি নাম রথ আদি লাগানটা বড়টি ইদাদ কথা আউ ইদি এই যোজনা গে মাধ্যম কি নাম এদের মালিকা নামে যে ভারতবর্ষ নু যেতকি ভি করি পরিবার আতলা আর ইদকে সুবিধা ভি হওয়া না তা নাম ভি ইনু যদি সামিল মানতরে নাম লাগানি ভি তা বড়টি কাম ছো তা এই কথা মেম ভি নাম আনা কথা তা আশা রাখো যে এই প্রকার যে যোজনা আছে যেতে বিধান টিকে আহর আর ইনু ভি সামিল মানো হলে আকুনটা গীত পদি মেলো আকির বন পাহাড় কানার আমি ঝারমুড়া পদ্মতা মহিপাল ছত্রী আজ্ঞা ঘাট আউ গীত মেন যেটা পড়ে তামে গানে ভি নামে এই পদ্মা পাটকিন তা যে পরিবেশ আসলি আদি বিষয় দিব ফের কাছে দেখ মহিপাল আজ্ঞা জুহার
2: জুহার জুহার।

0: ଏବେ ଦୋଷା ଭୋଗିଲି।
1: ଚାଲନ୍ତୁ ସାର୍, ସିଧା ସିଧା ଆପଣଙ୍କର ସେଇ ପରଶାଳୀ ଗାଁକୁ ଯିବା, ସବୁ ଧରା ପଡ଼ିଯିବ।
0: ପଞ୍ଚୁ, କୁହୁଳା ନିଆଁରେ ଶୁଖିଲା ଲଙ୍କା ଛାଟି ମୋତେ ଆଉ ରୋଗାନାରେ, ସେ ଟୋକିକି ମୁଁ କଣ ଜାଣିଛି?
1: ଆପଣଙ୍କ ମ୍ୟାଡାମଙ୍କ ଠାରୁ ବୁଝିଲେ ସବୁ ଜଣା ପଡ଼ିଯିବ। ଚାଲନ୍ତୁ ସେଠିକି ପଳେଇବା।
0: ଆରେ ମୋତେ ହାଣ ମୁହଁକୁ ଠେଲୁଛୁ ନା କଣ? ତୁ ଚାଲ ଥାନାକୁ ଯିବା, ସେଠି ଯାହା କଥା।
1: ସାର୍, ଏ ପଲୁ ନାନ ଆଉ କୁକୁଡ଼ା ମାଂସ ସାର୍, ସବୁ ଦାଗି ଗୁଡା ତ ଆସିକି ଗଲେ,
0: ହଉ
1: କିଛି ଜଣା ପଡ଼ିଲାନି। ମତେ ସାର୍ ଲାଗୁଛି ଏ ସହରକୁ ଠକ କେତେଟା ଆମଦାନୀ ହେଇଛନ୍ତି।
0: ଆଚ୍ଛା,
1: ସେଥିପାଇଁ ଫି ଦିନ ଏମିତି ହଉଛି।
2: ହଜୁର, ମୋର ଦୋକାନରୁ ସବୁ ଚୋରି ହେଇଗଲା ଆଜ୍ଞା।
0: ବେନି ଜନେ ପଡ଼ିଛି ସମଦଶା
2: ଆଜ୍ଞା।
0: ନା ନା ନା, ସେ କିଛି ନୁହେଁ। କିଏ ତୁ, କଣ ଚୋରି ହେଇଛି?
2: ମୋ ନା ଆଜ୍ଞା ଗନ୍ଧିଆ ବାରିକ। ଏଇ ପାଖରେ ମୋର ସେଲୁନ୍ ଅଛି।
0: ସେଲୁନ୍ ଅଛି?
2: କଞ୍ଚୁ ବାବୁ ଜାଣନ୍ତି, ସିଏ ମୋ ସେଲୁନ୍ର ମାଗଣା ଚୁଟି କାଟନ୍ତି, କ୍ଷୀର ହୁଅନ୍ତି, ଏ ତାଙ୍କ ପିଲା ଛୁଆ ମଧ୍ୟ।
1: କିରେ ଗନ୍ଧିଆ, ତୋ ଚୋରି କଥା କହିବାକୁ ଆସିଛୁ ନା ମୋ କଥା କହିବାକୁ ଆସିଛୁ?
2: ଆଜ୍ଞା, କାଲି ସକାଳେ ଗୋଟିଏ ଟୋକା ଆସି ଚୁଟି କାଟି କ୍ଷୀର ହୋଇ ଶେଷକୁ ନିଜେ ଲଣ୍ଡା ହେଲା, ଆଉ ମୋତେ ଲଣ୍ଡା କରି ପଳେଇଲା।
1: ତୋ ମୁଣ୍ଡରେ ତ ଗୋଟା ପଣି ଚୁଟି ଭର୍ତ୍ତି ହେଇଛି।
2: ବୁଝିଲେ ଆଜ୍ଞା, ଗରିବ ଲୋକ ମୁଁ, ସେ ବଦମାସଟା ଲଣ୍ଡା ହୋଇସାରି।
0: ଛାଡ଼ ସେ କଥା, ଆଜି ଯାଏ କୋଉଠି ଶୋଇଥିଲୁ?
2: ଆସିଥିଲି ଆଜ୍ଞା, ଗତକାଲି ଗରାଖ ମାନଙ୍କୁ ବିଦା କରି ଆସିଥିଲି, ଦି ଥର ଫେରିଲି, ଥାନା ବନ୍ଦ ଥିଲା, ଭାବିଲି ରବିବାର ଛୁଟି ଥିବ, ଆଜି ଅଧଘଣ୍ଟାଏ ତଳେ ଆସି ପୁଣି ଫେରିଗଲି ସାର୍।
0: ହଉ ହଉ ହଉ, ଯାହା ଯାହା ସବୁ ଘଟିଲା ଲେଖିକି ଏଠି ଥୋଇଦେ।
1: ଗନ୍ଧିଆ, ସବୁ ଲେଖିବୁ, ହେଲେ ଥାନାକୁ ଆସି ଫେରିବା କଥା ଲେଖିବୁନି, ହେଲା?
2: ବୁଝିଲି ଆଜ୍ଞା, ବୁଝିଲି।
1: ବୁଝିଲେ ସାର୍? ଏ 420 ଠକ ଗୁଡାକ ଯେଉଁଠି ପାଦ ରଖିଲେ ସେଠି ଫୁଲ ଫୁଟେଲା ଭଳି ଚିହ୍ନ ରଖିଗଲେ, କାହାକୁ ଆଉ ଛାଡ଼ିଲେନି।
0: ହେଲେ ଆଉ ବେଶୀ ଡେରି ନୁହେଁ ରେ ପଞ୍ଚୁ, ଭୁଲରେ ହଉ କି ଠିକରେ ହଉ, ମୋ ଭଳିଆ ନାଗସାପ ଲାଙ୍ଗୁଡ଼ରେ ହାତ ମାରିଛନ୍ତି ମାନେ ଏଥର ଚୋଟ ଖାଇବେ।
1: ସେଇଆ ହଉ ସାର୍, ଆପଣଙ୍କ ମାନସିକ ପୂରଣ ହଉ, ମୁଁ ରିବେଟ୍ ନଡ଼ିଆରୁ 2-4 ଠାକୁରଙ୍କ ପାଖରେ ବାଡ଼େଇବି।
0: ହଇରେ ଗନ୍ଧିଆ, ତୁ ସେ ଲୋକଟାକୁ ଚିହ୍ନି ପାରିବୁ?
2: କି କଥା କହୁଛନ୍ତି ଆଜ୍ଞା, ତା ଚୁଟି କାଟିଛି, ଲଣ୍ଡା କରିଛି, ଆଉ କେତେ ପାଖରୁ ଦେଖିଥାନ୍ତି, ପୁରା ଚିହ୍ନିବି ଆଜ୍ଞା। ହଁ
0: ହଉ ଠିକ ଅଛି, ମୁଁ ଗୋଟାଏ ଉପାୟ କରୁଛି।
3: ବୁଝିଲ ଝଡ଼ା, ତମର ଏ ଲଣ୍ଡା ଗୁଣ୍ଡକୁ କଳା ଟୋପି ଓ ନକଲି ଦାଢ଼ି ବେଶ ମାନୁଛି, ପାଇଜାମା କୁର୍ତ୍ତାରେ ତ ତମେ ଖାଣ୍ଟି ମୁସଲମାନ ଜଣା ପଡ଼ୁଛ।
4: ମିଶଟା ଠିକ ବେଳକୁ ବଳି ପଡ଼ିଥିଲା ବୋଲି ଫୁଲ ଦମରେ କାମରେ ଆସିବ, ତମେ ତ କଳା ବୁର୍ଖାରେ ପକ୍ଷେ ପକ୍ଷେ ଏମିତି ଅଛ ଯେ ମୋ ପିପି ଛଡ଼ା ଅନ୍ୟ କିଏ କିଛି ବି ଭାବିପାରିବ।
3: ହଉ ହେଲା ବାବୁ, ତମର ସତସତିଆ ବିବି ହେବା ପୂର୍ବରୁ ଏମିତି କେତେ ଦିନ ମିଛ ବିବିର ନାଟକ ଚାଲିଥିବ, ଦେଖାଯାଉ। ଏ ଝଡ଼, ତମ ବିରାଦୀର ଲୋକଟା ଆସିଲାଣି, ଏଥର ଜମେଇ ଦିଅ।
4: ସଲାମ ମାଲିକମ।
1: ସଲାମ ସଲାମ
4: ଭାଇ ସାହ, ଟ୍ରେନ ଆସିବାକୁ ଆହୁରି କେତେ ଡେରି ଅଛି?
1: ତମେ କୁଆଡ଼େ ଯିବ?
4: ମୁଇଁ ଆହୁରି ଆମର ବିବି ଅଛି, ହାଇଦ୍ରାବାଦ ଯିବାର ଲାଗି ଇନ୍ତଜାର କରିଛି। ଫତିମା, ଷ୍ଟେ ୱିଥ୍ ଦିସ୍ ଜେଣ୍ଟଲମ୍ୟାନ। ଭାଇ ସାହେବ, ଆପଣ ପାଶେ ଟିଭି ରହିଲା, ମୁଁ ଟିକେ ପୁଛତାଛ କରି ଆସୁଛେ।
1: ତମେ ମିଆଁ ପୁଅ ଯାଅ, ତମ ବିବି ନିରାପଦରେ ଏଇଠି ମୋ ପାଖରେ ଥାଉ, ତମେ ଯାଅ। ଝିଅ, ତୋ ଘର କୋଉଠି?
3: ଆଇ ଡୋଣ୍ଟ ନୋ ଓଡ଼ିଆ, ଆଇ ଆମ୍ ଫ୍ରମ୍ ତେହରାନ, ଆଇ ମିନ୍ ଆରବ କଣ୍ଟ୍ରି।
1: କ'ଣ ଇଂରେଜୀ ଚୁବିଲାଣି? ହଁ ଆରବୀ ହେଇଥିବ, ବେଶରୁ ଜଣାପଡ଼ୁଛି ଖାଣ୍ଟି ପଠଉଣି ଅଛି, ମାନେ ଇଏ ଓଡ଼ିଆ ଟୋକା ଆରବରେ ଚାକିରି କରିଛେ ଆଉ ଇଏ ସେଠି ଫସି ଯାଇଛି, ସେଇଥିପାଇଁ ଟୋକାଟା ଭଲ ଓଡ଼ିଆ କହିପାରୁନି, ଉର୍ଦ୍ଦୁ ମିଶେଇ ଦେଉଛି। ତମେ ହାଇଦ୍ରାବାଦ ଯିବ?
3: ହ୍ୱାଟ୍?
1: ଆଇ ଆସ୍କ ଗୋଇଂ ହାଇଦ୍ରାବାଦ।
3: ୟା ୟା
4: ଭାଇ ସାହ, ଆପକା ବଡ଼ା ବେହରବାନୀ, ଦିଦିକି ହେପାଜତରେ ରଖିଲି, এই লিয়ন্তু ঠান্ডাটা পিয়ন্তু।
1: দিয়ন্তু দিয়ন্তু, ভারি গরম লাগুথলা তো, তন্তিটা বি শুকি শুকি অঠা হয়ে গলানি।
4: থোড়া সবর করন্তু, এমিতি খাড়া হয়ে পিয়ন্তুনি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মো বাপা তো কহে বসিকি পিইবাকু, মু এই বেঞ্চরে বসি পিউছি।
4: পিয়ন্তু
3: পুরা চিটপটাং হয়ে গলা, সুনা পিলাটি বলি কেমিতি শোইগলা দেখিল।
4: ফুল দম রে, সেমিতি ডোজ মিশাই কানি দিলি না।
3: তুমি জানিছ ইয়ে কি?
4: সেথিরে মোর আউ বাকি অছি। আমি মুসলমান হয়ে আসিলা বেড়কু এ পঞ্চু নায়ক ফুল দম রে সেই বেশের হাজর। হও তা পকেট তক সার্ভে করি দিয়ে।
3: শীঘ্র কাম সার, পাখ আখরে পুলিশ থাই পারন্তি। সে পাখরু কলাহানিয়া মেঘ ঢাঙ্কি আসিলানি, বর্ষা হব, শীঘ্র পলাইবা।
4: পকেট সব ঝাড়ি দিয়েছি, চলো চলো চলো পুরা সব করে।
5: আজ্ঞা দৌড়ি আসন্তু, আজ্ঞা দৌড়ি আসন্তু, ধরিছি আজ্ঞা ধরিছি, চপা কষিয়া সন্ডু আসি যাবরে বিক মুন্ডাকু ধরিছি আজ্ঞা।
6: বর্ষা বর্ষা, আরে ছড়াইলা, আরে কঙ্কড়া হলি মো বেকুটা ধরিব কেজি, মো চকি মরনি কঞ্চি ভুলিয়া চাপিকে ধরছু, সেত্রে পুনি কহুনিয়া আঠ মারছু। ও আরে মারি মারি ফুল দমরে মার দু না গো, মতে টিকে তো মতলবটা কোন বতাইলু। থানা ওকিল কোর্ট পাই কিছু বাকি রকি থারে। ওহো আরে মারি মারি মতে তুম তুই মো হাড় গুড়া কো চুনা কর দু না গো।
3: ওহো ছাড়ি দিও তাঙ্কু, ছাড়ি দিও,
5: মো পেটরে নাতো মারি আইছিলু তোতে ছাড়ি দেবি। কথা মরা ন কলে কোন মো মন বুঝুছি।
3: অদিন ভাই, তুমি পুলিশ পোশাকরে কোন কো যাত্রা পাটরু আনছ না কোন? দেখিল ভাই সে বদমাশটা কেবিতি ঝড়ঙ্কু হইরাণ করুচি।
0: কোন হলা মিতা ওর বর্ষা?
7: বর্ষা পানি রে মো দাড়ি তক খসি গলা বলিছি না, এ অদিন বর্ষাটা আম উপরে দাউ সাজিবাকু থিলা।
0: অদিন বর্ষা নুহে, মো পুলিশ সাব ইন্সপেক্টর অদিন মেঘ।
3: অদিন ভাই সত্যরে তমে বুঝিল না ভাই, তম ঘরু বদমাস গুড়াক মতে কারে নেই যাউথিলে, এ ঝড় মতে উদ্ধার করে তম পাখকু আনুথিলে, সে বদমাস গুড়াক চিহ্নি দেবে বলি আমি সেই বেশরে খসি আসুথুলু।
0: ও এমিতি কথা?
1: ও স্যার জমা ছাড়ুন্তুনি, পুনি খসি যাবাকু বসিছন্তি, এ দিটা মতে মারিবাকু বসিথিলে, ঠাকুর বঞ্চিয়ে দিলে সিনা।
5: হ্যাঁ আজ্ঞা, এই টোকাটা মো দোকান উজাড়ি দেইতিলে আজ্ঞা।
0: এমিতি কথা, হাত কড়ি লগাই দিও।
7: সব ইন্সপেক্টর বাবু আমকু ধইলে তো ধইলে, হেলে দিনক পাই আমকু ছাড়ি দিওন্তু। কথা কোন কি, কালি আমার বাহাগর পাই ফুল ধমরে জগ ফিটিছি তো।
1: ফিটু ফিটু ফিটিকি পানি হই যাও, সেই হাজতরে যাহা করুথব।
3: ভাই তমকু নিমন্ত্রণ রহিলা, আমি যেউটি থিলে বি আসিব, আশীর্বাদ করিব।
0: পচারুছ সে কথা, শাড়ির বাহাগরটি পরা পাতাপুরী হলে বি যাবাকু হব।
7: এ পুলিশ ভাই মানকর ফুল দমরে আম প্রতি সেই করুণা থাও, সমস্তে যাহা কিছু কিছু ধরি আসিথিবে।
5: এড়ে অপদার্থ লাজুক টাম বেঙ্গ ভলি হেউচি, সাপ পাটিকি যাউচি, এনে পোককু গিলি পকোউচি, কি যুগ হেলা।
0: আগো চালো চোরি জিনিস কেউঠি রখিছ দেখাইব।
7: চালন্তু ফলে পুষ্পে যাহা থিব।
1: চলো চলো রে চলো।

মতে নাই বলবো শুরু মতে নাই বলবো শুরু মতে নাই বলবো শুরু মতে নাই বলবো শুরু মুই পরে হউ উৎপতিয়া মুই পরে হউ উৎপতিয়া অগলা মানকর গুরু মতে নাই বলবো শুরু মতে নাই বলবো শুরু।

সুর বলিকায় পাসরি দেব টেংনি ঝুরির কোটা, সুর বলিকায় পাসরি দেব টেংনি ঝুরির কোটা, বছলা বেলকে রাঁধনি মাঝির ফলি যাওছি সিওটা, মোর ডরে পরে গুপ গুয়ালি, মোর ডরে পরে গুপ গুয়ালি, নাই বাহারন ঘরু মতে নাই বলব সুর, মতে নাই বলব সুর, মতে নাই।

0: সুরবলি কাই করি কটিয়ার বৃষ্টি খেরো চেউনা ধরে অধেকে ভেলেছে তা বয়লে জানত মজা আসিনা ধরে অধেকে ভেলেছে তা বয়লে জানত মজা আসিনা মতে পরে হো ডরি মরুথিসি মতে পরে হো ডরি মরুথিসি সিন্ধা রাজা ধুরু মতে নাই বলব সুরু মতে নাই বলব সুরু মতে নাই বলব সুরু মতে নাই
1: বীথিকা চ্যাটার্জীঙ্କ କଣ୍ଠରେ ଶୁଣନ୍ତୁ ନେତ୍ରାନନ୍ଦ ବାରିଙ୍କ ରଚନା।

তোমার নিও পুতুলির গুণ অপার, খেলিবে ছুয়া তোমার ছুয়ার মা বুয়া কেড়ে সুন্দর, খেলিবে পুতুলি বালিরি ঘর, খেলিবে পুতুলি বালিরি ঘর।

শ্রোতা বন্ধু, আমার পরবর্তী কলার আমার সহিত যোড়ি হয়েছন্তি। ଆଜ୍ଞା ନମସ୍କାର, ଆପଣଙ୍କର ପରିଚୟ ଦିଅନ୍ତୁ। ଆଜ୍ଞା ନମସ୍କାର, ଆପଣଙ୍କର ପରିଚୟ ଦିଅନ୍ତୁ।

রাতে 9টা বাজে 30 মিনিট শুনবে সমবেত কণ্ঠরে সম্বলপুর গীত, রাতে 10টা বাজে 2 মিনিটে শুনবে শ্রেষ্ঠ সঙ্গীতের কার্যক্রমরে বেহেলা বাদন, পরিবেশন করিবে MS গোপালকৃষ্ণন। রাতে 10টা বাজে 30 মিনিট শুনবে অনুরোধে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এথিলা আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতুটি কার্যক্রম সম্পর্কিত সূচনা।

0: एक नंबर गीत टे सुनालु आज।
1: हाँ भल लगला तो दादा।
0: हाँ ना लगवा लवंग लता मोर गजम को तापुरी।
1: हाँ जे सोमिया देखु छो कि नी?
0: देखली ना
1: ये बुआ बहुत सोमिया हे गला ना। जाऊ जिमा?
0: जाऊ सने जाऊ।
2: শুনন্তু আজির দৈনিক বাজার পরিস্থিতি সম্পর্কিত সূচনা। প্রথমে শুনন্তু পাইকারি মূল্য কুইন্টাল প্রতি মোটা চাউল কুইন্টাল প্রতি মূল্য 3,000 টাকা 3,600 টাকা, সরু চাউল 8,000 4,800 টাকার 5,500 টাকা, চীনা বাদাম 8,000 টাকার 9,500 টাকা, সোরিষ 10,000 টাকার 11,000 টাকা, সোরিষ তেল 16,533 টাকার 20,999 টাকা। এথর শুধু খুচরা মূল্য মোটা চাউল খুচরা মূল্য 35 টাকার 40 টাকা, সরু চাউল 53 টাকার 60 টাকা, সোরিষ তেল 170 টাকার 215 টাকা। এ আজ দৈনিক বাজার পরিস্থিতি সম্পর্কিত সূচনা।

0: শুনুলে কৃষি সংস্থার কার্যক্রম আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণু সম্বলপুরী মুখ্য সংবাদ
1: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই অতীশ কুমার শতপথী। সর্বাধিক তিন মাস ভিতরে সংরক্ষিত রকিথিবার রায় প্রকাশ লাগি সবু উচ্চ ন্যায়ালয় মানকু সুপ্রিম কোর্ট দেলে নির্দেশ। পিএম সূর্যঘর যোজনাতি মাইলখুঁট স্থাপনা কলা ভারত। দেশর 40 লাখ পরিবার স্বচ্ছ শক্তি যাত্রাতি হেলে সামিল। রাজ্যে আবার কালঠানু মূল হবা এসআইআর প্রক্রিয়া। 38,000 নতকা বুথ স্তরীয় অধিকারী করবে ভোটর মানকর তথ্য সংগ্রহ। মুখ্যমন্ত্রীকর অধ্যক্ষতাতি আবার বুধবার দিন হবা রাজ্য ক্যাবিনেটর জরুরি বৈঠক। শারীরিক সুস্থতা, মানসিক একাগ্রতা ও কার্যদক্ষতা বঢ়াবার লাগি যোগ ও প্রাণায়াম অভ্যাস জরুরি কহিলে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা। বৌদ্ধ জিলা পঞ্চায়েত ভবন ঠানে জিলা পরিষদ বৈঠক হল অনুষ্ঠিত। জিলান কার্যকরী হোথবার ভিন ভিন উন্নয়নমূলক কাম রহিল সমীক্ষা। ভুবনেশ্বর ইউনিট 2 ঠানে এবার সোমবার 1 তারিখ দিন হওয়া মুখ্যমন্ত্রীকর জন অভিযোগ শুনানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার রবিবার দিন সকাল 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরিয়ে দেশ ও দুনিয়া সারা লোকর সঙ্গে করবে বিচার বিনিময় কার্যক্রম। সম্বলপুর ঠানে অনুষ্ঠিত হল সুরক্ষিত বচপন সুরক্ষিত ভবিষ্যৎ শীর্ষক গোটি আইন সচেতনতা শিবির। বৌদ্ধ ঠানে অনুষ্ঠিত হল বিনায়ক দামোদর সবরকরঙ্কর 143তম জয়ন্তী। আইপিএল টি-20 ক্রিকেট উদয়ে গুজরাট টাইটন্স আর রাজস্থান রয়্যালস ভিতরে চালিছে 2 নম্বর কোয়ালিফায়ার ম্যাচ। টস জিতি করে ব্যাটিং করুছে রাজস্থান রয়্যালস। দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু প্রভাব দিয়ে এবার জুন নো সেপ্টেম্বর মাস ভিতরে হওয়া স্বাভাবিক নু কম বর্ষা সূচনা দেলা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। এছরির মুখ্যা খবর ইনু শেষ হলা। ইতার উত্তরের মুখ্যা খবর শুনি পারবে রাতির 10 বাজে।
0: শুনুলে সম্বলপুরী মুখ্য সংবাদ। শ্রোতামানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররু। বর্তমান শুনন্তু সম্বলপুরী গীত। সঙ্গীত পরিচালনা করছন্তি প্রভুদত্ত প্রধান। কার্যক্রমর প্রথম গীতটি শুনন্তু কণ্ঠশিল্পী ঋষিকেশ মেহের। গীত রচনা রজনী ভুয়ে।

বউল কসি মসুল বয়েছিল কেতে হও ডেরি ফুলি রঙেই রসেই মন নেলু মুহি রঙেই রসেই মন নেলু মুহি রঙেই রসেই মন নেলু মুহি দেলু কেমন তর করি ছয়েলিল মনু নাই জীব বলি এ ছয়েলি মনু

ওলুকি হসি ধি ঝরুচে গুরি তোর মহানি লগা চাহানি, হায়রে গুরি মহানি লগা চাহানি। খাইকে ছনে কে দর্পণ দেখি কায় খুসাতি মারু কিরপিনি, সতরে গুরি খুসাতি মারু কিরপিনি। রায়সুল ঘড়ি আঁকি ঝুমরা নাই, রায়সুল ঘড়ি আঁকি ঝুমরা নাই, রায়সুল ঘড়ি আঁকি।

শুনুলে হিন্দী ভক্তি গীত, কণ্ঠশিল্পী থিলে অনুপ জলুটা, জয়া কিশোরী, ভূপিন্দর বাব্বাল ও জয় বিশ্বাস। গীত রচনা করেছিলেন রাজন লায়লপলি, সিপি ঝা ও সমাজ কুমার। সঙ্গীত অক্ষয় রাজু সাক্সেনা, রাজু আসু ও অরুণ পড়োয়াল। আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনন্তু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমের কণ্ঠ সঙ্গীত। শিল্পী হচ্ছেন পণ্ডিত কুমার গন্ধর্ব। পরিবেশন করেছেন রাগ আদানা তিন তাল দ্রুত।

শ্রোতামানে শুনুছন্তি অনুরোধরে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এথরা শুনন্তু এই গীতটি কথাচিত্র তেজাব। কণ্ঠদান করছন্তি অলকা ইয়াকনিক, গীত রচনা জাবেদ আক্তার, সঙ্গীত দেইছন্তি লক্ষ্মীকান্ত পেরেলাল। গীতটি শুনিবা পাইঁ অনুরোধ করছন্তি পঞ্চানন পঞ্চবিহার, বিপিন, উপেন্দ্র, অশোক, ভগবান ও ভাগীরথী। লয়সিরা ভেড়েন ব্লক, জিলা বরগড়।

আসন্তকালে সন্ধ্যা 5:02 শুনবে লোকগীত কার্যক্রমের ভাগবত মেলা, পরিবেশন করবে সুরেন্দ্র কুমার সাহু ও সাথী। সন্ধ্যা 5:30 শুনবে যুবাণী কার্যক্রম, এতে শুনবে স্বরলিপি, শান্তি বিষয়বস্তু উপরে বিশেষ কার্যক্রম শুনবে। 6:10 শুনবে সফটওয়্যার কার্যক্রম, স্তুতি চিন্তামণি, তথ্য প্রযোজনা প্রদীপত্ত শ্রীচন্দন, সঙ্গীত প্রভুদত্ত প্রধান। আসন্তকালে সন্ধ্যা 6:55 শুনবে আজ প্রসঙ্গ রিলে করে প্রচার করবে আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:02 শুনবে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ, 7:25 শুনবে জেলা হালচাল, রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। আসন্তকালে 7:30 শুনবে প্রায়োজিত কার্যক্রম বনানী। রাতে 8:02 শুনবে সুগম সঙ্গীত, কণ্ঠশিল্পী মৃদুলা ঘোষ, কমলাকান্ত রাউত ও বি পুষ্পাঞ্জলি। 8:15 শুনবে আপনার চিঠি পাইছু কার্যক্রমের পুনঃ প্রসারণ। আসন্তকালে রাতে 8:30 শুনবে স্বাস্থ্য সঙ্গীতের কার্যক্রমের কণ্ঠ সঙ্গীত, পরিবেশন করবে ওস্তাদ বড়ে গুলাম মল্লিক। আসন্তকালে রাতে 9:15 শুনবে স্পটলাইট কার্যক্রম, রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লী কেন্দ্র। 9:30 শুনবে অখিল ভারতীয় যুব পত্রিকার কার্যক্রম, রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লী কেন্দ্র। রাতে 10:00 শুনবে অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রম, এই কার্যক্রম মধ্যে রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লী কেন্দ্র। আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় রাতে 11:12:45, এইটি শেষ করুছু আমার আজির প্রসারণ। আমার আসন্তকালি প্রসারণ আরম্ভ করব আসন্তকালি সকাল 5:53। আজ বিদায় দিয়ন্তু, জয় হিন্দ।